0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাসিনা রাখে। ইম্ফল ওয়েস্ট জেলার মনুচনলেব কৌতুকি ইরান লানজেন অমুক হন ইম সাদব হরবসি ফিবম মুখ্যমন্ত্রী ইমনাম খেমচানে ইংসিনে শ্রী খেমচান এম এল এ এইচ ডিঙ্গো টি রবীন্দ্রগান সরকার অফিসিয়াল খোসত মফম খুঞ্জাসব খুদাদব পৌদমি খুঞ্জাসি ওফম তারব মুখ্যমন্ত্রী ইমনাম খেমচান হাই প্রধানমন্ত্রী আওয়াস যোজনার মাদ সানবেন লাখ কুন্া ফগদব গৃহ মন্ত্রালয় লাখ হাবসন পূর্ণ লাখ আহম ফি আওয়াপু এম এল এ খুঠান সরকার পাবেন পাকব হোটে হাই মুখ্যমন্ত্রী হাই
1: সিমেন্ট বেগ আপনার চাতুক হেলে সবাই গুহাটি চৌ নাকি ফাঙে মমন টাকাই টাকাই তাঙে চো গাছ ইনৌদিগুগি থ্রুদ কে কে পাবে
0: সিকিউরিটি ফোর্স মনপুরের চিংমদি তামি তোমান তোমান মফমসিং থিব হুম এরিয়া ডোমিনেশন লেপন চারি মনপুর পুলিশ পাউন হাই মফম চা তরমাদ চেক পয়েন্ট হাঁদুন আচরোগ চেক তব লেপন চারি কক্সিং জেলার মনুচনব হিয়ংলাম পুলিশ স্টেশন কোনব পোল স্টার কলেজ মানাকি মিও আনি হিরোইন ব্রাউন সুগার চিংব পোলমগ কোনান ফারে হাইন পুলিশ পাউন তারি মিও আনি কৈরং মাই লাইকাইদিনে মখই আনিদি সাপন কেপ তরাহদ হাবলব গ্রাম চামু তরেক লোমলুম্ব হিরোইন ব্রাউন সুগার চিংব পোলম ফাঁকি মাথ তোলপ চাকা মারি পান গাড়ি আমি সেল লুপাইনিথই ফাঁকি হাই আমরম সিকিউরিটি ফোর্স ইম্ফল ইস্ট জেলার প্যালেস কম্পাউন্ড হাইজিংগাং রোড হোক ইম্ফল ওয়েস্ট জেলার কাকওয়া নাওরম লাইকাইব কে সি পি আপনার একটিভ কাদার মিয়ম ফারে হাই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আই এম ডি রিপোর্ট মনপুর আওয়াং নোপক রাইজিং তোমান তোমান মফম আকনব নুরব হাই রিপোর্ট মনপুর সিকিম আতোপ আওয়াং নোপক রাইজিং ওরেঞ্জ এলার্ট লোকে আমরম মধ্য প্রদেশ রাজস্থান উত্তর প্রদেশ বিদর্ভাদ কা হেন সাবি ফিবম মোকনব হাই তাবি পাও আকাশবাণী ইম্ফলগিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাই চুনারব খুসু খুলাই সজন ভারত আতুব সেমি কন্ডাক্টর চিপস পুথোপ হরগান নেদারল্যান্ডস পাংথোপ দস সিইও মিফম ওয়াঙাবদ শ্রী মোদী হাই এস এম এল টাটা ভারত সরকার ওরোল সহি তৌনকি সেমি কন্ডাক্টর পুথোপাই খোজেল খাঁখানে মালেম লোল ইটেকি লুচিবসিং ভারত থামলি থাজবসিংবাক অনথোপামলগানী হাইন শ্রী মোদী তাকি ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পলদুন শ্রী মোদী হাই মালেম শক্তি গণতন্ত্র চটপ লাইব এগ্রিমেন্ট চৌখরামী হেন খুমং চৌসিনবামলগান থাজব আমরম ভারত খা থাঙ্ব সরুকিমব চোলা এম্পেয়ার রাজেন্দ্র চোলা ওয়ান সজনব তরমাথই সুব চাহিচা কোরি প্লেসিং নেদারল্যান্ডস লিডেন ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনারখ্রে ভারত নেদারল্যান্ডস কলা সংস্কৃতি হেরিটেজ মারি লব আবার পোলম পিঠো পিছন তৌনদন আফব মারি সাগতলি মেয়েক সেন তাকলি নিট পেপার লিগ কেসটা চেনবনে মিও আনি সেন্ট্রেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই কাস্টডিদ নুমিত তরানি থামব দিল্লি কোর্ট আমি খাঙনখ্রে ওয়াথো চেনবনে পি বি কুলকার্নি মনীষা ওয়াক মারে বু দিল্লি মপান পুদন মা তাব থিজিনব চব তাইফদাই হাইন সিবিআই মাইকৈদি হাইরপদি স্পেশল সিবিআই জজ অজয় গুপ্তন মখনি তরানি রিমান্ড পিবনে পি বি কুলকার্নি সাবজেক্ট এক্সপার্ট ইং কুন্তরুক নিট আন্ডার গ্রেজুয়েট কোয়েশন পেপার সেমদ সরুক মিওনি হাইন সিবিআই মাইকৈদি কোর্ট থামি মিও আসি ধনঞ্জয় লোখন্ডে কৌব লিগ ওরকম কোয়েশন হাইন সিবিআই তাকি হাই ওয়াফমসিং মিও আনি মাথা তানা থিজিনব নুমিত তরমারি রিমান্ড পিবিব জজ কী পুকিং

হৌজিক তাবিরে ওয়েস্টার্ন মিউজিকে ধরম ধরম সন্দকতনা তাহানজারি বাসি আকাশবাণী ইম্ফল দিগিনি হৌজিক কুফম আসে পুজারগলি সকনাইবসি পুনসে ওফম ধরম তানকাক্তি ডক্টর কমল উপন্যাসকার কবি আমাদি ডক্টর হৌজিক লবিরসে সকনাইবসি পুনসে

আইকো পুনতামি নারিবাসে আকাশবাণী ফালকি কংলা চ্যানেল হজে পুফাম তোমান তোমান মানিপুরি ফিল্ম সেই সন্দোকনা তাহানি কুদোল আহম লি চলেদো এই ফিল্ম আলকা ইয়াগনিক নাইটং কোনজেল মাকন মানে মৌসা সাইরেন সগোলসেম তেজেন্দ্র সৈরাম সৈমা